আসে পার্সোনাল হাইজিন তাসং ইয়াখান স্ট্রেস আজক সুজে কঙা টুদিবং লির কেবংদন মবাংন দোকান সারা সাদমং মসরা শিসাদাং আসর নাই চাঙাদমা ইয়াকপাম মাবাদম ইয়াখান কোবা চাঙা মেন্টাল হেলথ নং ইয়ারিচা তাদমসা রেগুলার হেলথ চেকআপস আসর ভ্যাকসিনেশনস আজাঙা টিমদম ইয়াকতা পুদচ আসর না কমজকা আয়ুচ আদমা ইয়ারিয়ার ইদম ইমিয়া টুমলং আনগুশিয়া আনিদকসবা আজাঙা না হেলথি অ্যাক্টিভ আসর তাশিদা সঙ্গা আলিচ আকোখ

0: সাকসেস দি করে আছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মণিপুরা কৈছে, মহিলা খান বা ড্রোন টেকনোলজি নিচিনা দি বেশি ভাগ লই কিনা নতুন সুবিধা খোলাই দিয়ে আর বেশিতেও উন্নতি চেহারা দিয়ে বদলাব হয়ে আছে। আগেদি প্রোগ্রামটির কথা করে প্রধানমন্ত্রীরা কৈছে কি যাই যা বারো সাল সময় দি এন ডি এ সরকার বা মহিলারা চলাই রাখিয়া উন্নতি বাড়াই দি বলে কাম করিয়া করেছি আর এই দোকান সব সেক্টর দেখে আছে কৈছে।
1: আজ ভারত উইমেন লেড ডেভেলপমেন্ট কি রাহ পর চল পড়া।
2: আমার সরকার নে মহিলাও কে লিয়ে সারে রাস্তে খোল দিয়ে।
1: হমনে করোড়ো মহিলাও কে লিয়ে শৌচালয় বনওয়া কর উনকা সম্মান বড়ায়া। হমনে উজ্জ্বলা সিলিন্ডার দেকর উনে ধুয়ে জেসি তকলিফো সে ভি বচায়া।
2: দশকো সে হামারি বহনো কে পাস হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে। 3 করোড় মহিলাও কো লখপতি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা কৈছে সরকার সেলফ হেল্প গ্রুপস লোকটি সাথ দিয়ে আছে জনপ্রা আগে বাড়াই কিনা মহিলা খান ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বানাই আছে। নাগাল্যান্ড গভর্নর নাথ কিশোর ইয়াদাফরা জীবন বাঁচাই দিব ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন রাখি বলে আর বিমার কারণে সাস্টেনেবল ব্লাড সাপ্লাই দরকার খান জানাই দিছে। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 2026 আজি কয়মাটি রাখিয়া সময় কথা করে গভর্নররা কৈছে কি গ্লোবাল ক্যাম্পেইন পরা মানুষান লোকটি খুন দি বলে মনত হাই দি কিনা খুন ট্রান্সফিউশন কারণে বেশি ডিমান্ড থাকিয়া বুঞ্জা বলে হেলথ কেয়ার সিস্টেমস লোকটি মাতাত দি বলে কয়েছে। তারপর নাগাল্যান্ডে ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স লাগা কাম দিয়ে খুশি জানাই কিনা তাইখান দিও বিশ্বাস করি বলে পারিয়া খুন সাপ্লাই সিস্টেম দিয়া লাগা সবসিডি দরকার আছে। গভর্নররা কৈছে কি তারপরা আগি সাল খান দি 36 টাইমস খুন ডোনেট করেছে আর তার লাগা সুখো ডোনেট করে কিনা দরকার হওয়া খান লোকটি মাদাত দি বলে ওয়াদা রাখিয়া বি জানাই দিছে।
3: I am particularly encouraged by the growing movement of voluntary blood donation in Nagaland. Our voluntary donors are the foundation for a safe and sustainable blood supply that meets the needs of patients requiring their selfless service deserves our deepest appreciation and continued support. Let us all embrace the spirit of this year theme and work together to build a healthier, more caring and human society.
0: গভর্নররা এডুকেশনাল ইনস্টিটিউশনস সিভিল সোসাইটি অর্গানাইজেশনস আর জনতা খান লগতে ভলেন্টিয়ার করে খুন ডোনেট করি বলে অনুরোধ করে কিনা খুন ডোনেট করিয়া লাগা হার ইউনিটটো আসিয়া লাগা একটা গিফট আছে আর জীবন একটা বাঁচাই দি বলে মৌকা আছে। অবসরটো কোহিমা ডিস্ট্রিক্ট প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বোর্ড পৰা ভলেন্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন নাগাল্যান্ড মিলাই কিনা জয়গা করেছে। ভারতীয় জনতা পার্টি নাগাল্যান্ড পৰা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লগা অফিস দি 12 সাল পুরা হওয়া দি আজি মানাই কিনা বদলাব হওয়া গভর্নেন্স ইকোনমিক গ্রোথ ওয়েলফেয়ার বাড়াই দিয়ে আর ইন্ডিয়ার কারণে দুনিয়াতে পেহচান উঠাই দিয়া সময় একটা হিসাবে জানাইছে। স্টেট বিজেপি স্টেট অফিস কোহিমাদে একটা প্রেস কনফারেন্সে কথা করে শ্রী পেতন বা কৈছে কি প্রধানমন্ত্রী এলাকা লিডারশিপরা বিশি সেক্টরস কান্তি পভার্টি হাতাই দিয়া ইনফ্রাস্ট্রাকচার উন্নতি ডিজিটাল বদলাভ আর সোশ্যাল ওয়েলফেয়ার মিলাই কিনা উঠাই দিছে। তারপর কৈছে কি কিছুমান ফ্ল্যাগশিপ ওয়েলফেয়ার প্রোগ্রামস লাগাদো জানাই কিনা 81 করোড় ওপর মানুষান বা ফ্রি ফুড ব্রেইনসকেও হুদায় মাহেনা পাই আছে আর 4 করোড় ওপর ঘর কাণ্ড প্রধানমন্ত্রী আবাস যোজনা নিজেরই বানাই দিছে। তারপর কৈছে কি 10.5 করোড় রুরাল হাউসহোল্ডস লগতে ট্যাপ ওয়াটার কানেকশন টু বি জল জীবন মিশন নিজেরই দিয়েছে।
4: Geopolitical influence as the voice of the global south. The 12 years of Modi government in office have been dedicated to trust, development and public welfare. These historic milestone marks an extraordinary journey of public service.
0: একই সময়তে ট্যুরিজম আর হায়ার এডুকেশন মিনিস্টার টিমচেন ইমনালংরা যাই যা 12 সাল ধর ইন্ডিয়া লাগা উন্নতি সাফারে একটা চ্যাপ্টার হিসাব জানাইছে। দেশ তো বেশি জলদি বিকশিত বাহারে 2047 লাগা স্বপ্ন দি আগে যাই আছে কয়ে কিনা শ্রী আলংরা ইন্ডিয়া দো মোদী লাগা লিডারশিপ নিচিতে বেশি আগে বাড়াই কিনা সবসি ডাঙর গ্লোবাল পাওয়ার হিসাবে আহি থাকিয়া সাল দি হবলি অমিত জানাইছে।

0: কৈশবানী কোয়েম্বার আপনি খান লগতে খবর আনি দিয়েছে। তাজা খবর শুনব কারণে আমি খান লগা এক স্যান্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কোয়েম্বাদি ফলো করবি। আপনি খান বা এই খবর নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কোয়েম্বার শুনব পাব। ওয়েলকাম ব্যাক, আপনি খান সাম লগা খবর শুনি আছে। নাগাল্যান্ড ডেপুটি চিফ মিনিষ্টার ইয়েনথং পেটন আর মিনিষ্টার ফর ট্যুরিজম অ্যান্ড হায়ার এডুকেশন তেমচেন ইম না আলংরা ছয়টা নাগা সিভিলিয়ানস খান মণিপুর লগা কংপুপি ডিস্ট্রিক্ট মরাই দিয়াবর আজি নিন্দা করেছে। যত একটা ট্রাজিক আচরিত ঘটনা হয়ে গিনা রিজন দি শান্তি ওয়াপাস রাখি বলে জারি থাকিয়া কাম দি কমজোর করে দিছে। একটা আফসার লগা সাইড লাইনসি খবর মানুষান লগতে কথা করে শ্রী পেটনরা ঘটনাটো আফসোস জানাই গিনা কমিউনিটিস মাজদি শান্তি আর একই সমাজ রাখি বলে করিয়া দি উল্টা হয়েছে কয়েছে। আগে দি 14 কুকি সিভিলিয়ানস ধরে রাখিয়া খান জানাই কেনা শ্রী পেটনরা তাই খান তো নাগা মিলিটেন্স বা নকশন নাবং যাই কেনা ঝাড়ে দিছে। তারপর আফসাটো শান্তিপ্রা ফাঁসলা করে বলে উমিদ থাকিয়া সময় ছয়টা নাগা মানুষান মরাই দিয়া উপর সাবাল উঠাইছে।
1: It is very unfortunate. We never expected that our militants will massacre civils in this manner. When our Naga militants have kidnapped 14 Kuki civilians, we have released them without any harm. But I don't know why our Kuki militants have massacred, killed, assassinated our six Naga brothers. It is very unfortunate.
0: একই সময়ের মেডিস্টার আলংরা ঘটনাটো বেশি আফসোস জানাই গিনা রিকনসিলিয়েশন আর শান্তি কারণে উমিদ রাখিয়া হারাই দিছে কয়েছে। তারপর ছয়টা নাগা সিভিলিয়ানস কাং কাংপুপিয়েদি মরাই দিয়াটো আচরিত আছে আর হিউম্যানিটি লগা মতলবটো হারাই যাইছে কয়েছে। ইন্ডিয়াতো যা 12 সাল সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লগা স্বপ্ন থাকিয়া লিডারশিপ নিচেদি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস লগা প্রিন্সিপল চলাই কিনা ডর বদলাভ হয়ে আছে। এই সময় মোদী সরকার বা বেশি ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস কান গরিব কিষাণ মহিলা আর নওজওয়ান লগা সুবিধা আর ইম্পাওয়ারমেন্ট কারণে উঠাই দিছে। আকাশবাণী নিউজ পর একটা স্পেশাল ফিচারটো 12 সাল বিশ্বাস কি বিকাশ কি জান কালিয়ান কি দি আনি দিয়েছে। আজি আমি খান বা ইন্ডিয়াতো এই লগা ফরেন পলিসি বা একটা গ্লোবাল লিডার হিসাবে বানাই রাখি দিয়া সরকার লগা কাম খান চাই যাব। এতিয়া একটা রিপোর্ট শুনব পাব।
2: যা 12 সাল সময় ইন্ডিয়া ডর ইনিশিয়েটিভ লগত মাস বোত গ্লোবাল লিডার হিসাব হয়ে যাই কেনে এম্বিশন লগত একশন মিলাই দিয়ে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগা লিডারশিপ পরা এই কাম খান জামিদারি আর ইনক্লুসিভিটি লগত উঠাই কেনে ইন্ডিয়া লাগা আওয়াজ তো দুনিয়া লগত সব প্লেটফর্মস তে শোনাই দিছে। ইন্ডিয়া পরা পুরান দশ খান তাকত করেছে আর নতুন দশটো বনাই কেনে নতুন তাকত তো ইন্ডিয়া লাগা ফরেন পলিসি তে মিলাইছে আর ইন্ডিয়া ফার্স্ট লাগা প্রিন্সিপল সুপ্রিম রাখিছে। হিউম্যানিটেরিয়ান এসিস্টেন্স আর ডিজাস্টার রিলিফ অপারেশনস খান তো ইন্ডিয়া লাগা গ্লোবাল এঙ্গেজমেন্ট লাগা দরকার বাক আছে। সাইক্লোন দিওয়া আবার শ্রীলঙ্কা লাগা ইস্টার্ন কোস্টে নভেম্বর 2025 বেশি জীবন আর দুন পোস্ত খান নোকসান করেছে আর ডাঙর দরকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করেছে দিছে। শ্রীলঙ্কা লাগান মানুষ খান লোক সাত খারাপ করেছে ইন্ডিয়া পর অপারেশন সাগার বাদু লাখু করে লকি লকি হিউম্যানিটেরিয়ান মাদত আর ডিসাস্টার রিলিফ দিছে। ইটু কামতে ইন্ডিয়ান নেভি এয়ার ফোর্স আর্মি আর ডিসাস্টার রেসপন্স টিমস মিলাই কেনে রেস্কিউ আর রিলিফ অপারেশন উঠাইছে। ইন্ডিয়া পর শ্রীলঙ্কা লগত মাদত দিয়া খান লকি লকি রিলিফ সাপ্লাইস মেডিকেল এড সার্চ আর রেস্কিউ করে কেনে নোকসান করিয়া ইনফ্রাস্ট্রাকচার ওয়াপাস বনাই দিছে। ইন্ডিয়া লাগা দরকার ফরেন পলিসি রে কোভিড 19 ক্রিসিস সময় ভ্যাকসিন মাইত্রী ইনিশিয়েটিভ পরা হিউম্যান সেন্ট্রিক ডিপ্লোমেসি তো একটা ট্রিটমেন্ট হিসাব লক্ষ্য করে কেনে জানুয়ারি 2021 পরা লই কেনে ইন্ডিয়া পরা 30.12 crore ভ্যাকসিন ডোসেস তো 99 খান আর দুইটা ইউএন বডিস লগত সাপ্লাই দিছে। ইন্ডিয়া লাগা কমিটমেন্ট পরা হিউম্যানিটেরিয়ান এড আর রিজিনাল পার্টনারশিপ তো বাসুদায়
0: আর ইন্টারন্যাশনাল ডে অফ যোগা শুরু হব বলে আজি মেলাই কিনা 9 দিন বাকি থাকি আছে। ইদু সালাকা থিম যোগা ফর হেলদি এইচিং হিসাব রাখি কেনা জীবন লগা হার স্টেজ দে ব্যালেন্স তাকত আর মন দি শান্ত রাখি বলে দরকার জানাই আছে। আকাশবাণী নিউজ কহিমার পর অকেশন হব থাকিয়া সময় একটা স্পেশাল সিরিজ তো যোগা প্র্যাকটিস করিয়া লগা ফায়দা দি আনি দি আছে। আজি লগা দরকার তো ব্যালেন্স দি রাখি আছে। আসান বা যোগা পোস্টার্স কান বিক্রাসানা নহলে ট্রি পোস্ট বা স্টেবিলিটি